0: বাংলাদেশ এফএম 93.2 মেগাহার্টজ।
1: কে বল?
2: মকই কে সঙ্গে বলে আছেন?
3: মপনি কই কে সঙ্গে বলে আছেন?